কারখানা তো দায়ী তুতে করে আমার মাথা মেরে আপনি আপজার সর্বকলা পূর্ণ দিছে দত্তকতা নারদ দাস বাসুদ আগা বনবতা

হয় বলহারি কুদরত মসিয়া তেরা অন্ত না যাই লখিয়া রহাও জাত মহ জ্যোত জ্যোত মহ জাতা অকল কলা ভরপুর রহিয়া তু সচ্চা সাহেব সিফত সোয়ালেও জিনকি